0: হাতুতান দিত আজুরুস নেমে মাখবে পস্কু হেতান তা আজুরুস সেরেম হেতা মাইস নেবে আজুরুস সেরে হেতান হুসি কলে গাছিরা মাটি মরওয়ান সেরে নেবে মাখ সিরি সুনাম কারে হে দিলারা বালু সিরু সে গোবেন বালু সিরু সে এনজি ও ও বালু সিরু সু সুয়াস্তা বালু লোজা নাইন ইন্টাম সিরা কোডি সাসান মাই সাসান নেবে মাখবে ইত্যাদি মালুষ ভিজা দুনিয়া আত বেলে তাহান কন্টিনিউ সের নিয়ে মরিস ইন্টাম আকসাং হুমানিটারিয়ান নে আমি লাউস ফই হালো tiempo barak ne mabe bahira kuando dia 4 de abril ya acontecimiento he dili kar ke minus bu balo então ami halibur malo por exemplo he dili ami consegue ate in han tasak ba maluk sir ne mak ba sai atu muda sir ne fatin ba hela centro deslocado e fatin hitu ida sane ya bekora ya metiao ya sabra kalaram ba então ami quase tem loron loron ba fuham basira mais ou menos 1200 lor loron meu dia kala mai be ami lost tendes mai be mos continua fo azurus equipamento da purnia fos para ser bele tem rasi con entendem mas don tiene quase fula e da liona mi halo entendem agora am focus ale de mo bisi
1: que além de não enxa ho quantidade nos um post ele usa 60% agora lá distribui para
0: ter servidores cada cacaida bele hetan fos 25 kg em cacaida nomos tasu sana rinso sabão masin mina litro rua cada cacaida nomos biti dane mabe posko aburas bele oferece ba malu firme dane ne azudu umuntarne kase ma voluntario de dane la osu se estado ga osu governo ga então bo sante ki oto dane depende ba posko ne existe ba hira kon kolega sira ma amigo sira kon do polisa sama ya mutu kon sasani hatena ita bele fahe ba bebe agora provisoriamente ita se focus de ba ba mau bisi posto a misi tamai tala ek bit atu batan posto selu. Mai be se ita hende perke man se ema rumah kara azuduta ko azuduta ita bele hatu tan fali ba posto selu. Ini mak ita nia. Depende ba emania tulu, malu kolega sini tulu.
2: Entretanto, apoio nebe ofrece husi haburas ba komunidade sira ma kanesan kara ema ida hetan fos kilograma rua nolu mina litro rua no sasan dapur nian hanesan sana tasu inkulu imo sasan sir selu kanesan sabaun no rinso. Hau Moses da Silva.
3: Comunidade Aldeia Teletuku, Hatululi, Likitei, no Rileku, Sukumu Psivila, agradece o apoio na cidade básico, neve maka oferece husi haburas.
2: A jornalista Rádio Comunidade Mobisi Moloko Sefi Aldeia Hatululi, Antônio Xavier Turego Hateten, Comunidade Hamutuk Atus Idaresin Simu Aihan, no apoio Hirakne composto husi Aihan na cidade básico, no Sasanda Purnian, apoio Idanerasik oferece ba comunidade Kpitla exira nebe mak vulnerável liu
4: how amuto ko monale in sifeldia na intulu ba nain hat ami ohin simu sasan basic hansai khan fos mina midar biti sanan tasu nebe mak distribui hosi enteo haburas nebe mak ajuda hosi maluk sirai hadili balu posi malai balu cira nini asoi hamutuk sosa san basic ka ekonomi ni bemak ba familia kibit lai ka funeravel total beneficiaru ba simu sasan sirak ne hamutuk atu sidaresin posi aldea hat ne nebe atu sidaresin mak hetanona tamba sira batira serka ne afeta mos basira ninia necessidade basic sira ne bema ko labarik balun da ruma saifatin da diak bele ihela moro balun mos talan la loke basira bele ba fan nebe ko bibani dane sira hetan ituan hosi enceo haburas atu bele subsenta sira ninia vida mores lor loron liliu ba beneficiar sira ne bema hetan iha ohin loron idane
1: Ejimin sasan lebih mungkin rasimu ne kada emaida hitan pos satahira nomor sor sasan kiran